आपकी कशिश इस द फिल्म आशिक बनाया आपने en is gezongen door Himesh Reshamya en gezongen door Rahul Mishra komt uit de film Half Girlfriend Tu Hi Hai.

आप हमारी जान बन गए सुसमधुर मिथुन, विशाल मिश्रा एंड अजीज कौर. दिस लीजिए क्वाम आयो द फिल्म खुदा हाफिज. U luistert naar het programma गीतों के लहर via Radio SBS. Gezongen door Kishore Kumar en Manhar komt het volgende liedje uit de film Professor Pyarelal. Gaega gaeja aur muskuraeja. Via Radio SBS. Gezongen door Kishore Kumar en Manhar komt het volgende liedje uit de film Professor Pyarelal. Gaega gaeja aur muskuraeja.

0: पास नहीं करना वो जाके अपनी भैंस चराए।
1: रेडियो SBS लुस्टर ये विया द वेबसाइट www.radiosbs.nl। Het volgende liedje in het programma Gitong Kelleher is gezongen door Lata Mangeshkar en Mohammed Rafi. Komt uit de film Dil Tera Diwana en het is Mujhe Kitna Pyar Hai Tumse, Apne Hi Dil Se Poochho Tum, Jise Dil Diya Hai Wo Tum Ho, Meri Zindagi Tumhari Hai.